হামা খাশুয়ারুং এ গোথেগে মাতিগা এওরেন থিবে গোথাকি হালাক উগিন দানে গোথেকে আদি এওরেন খোং উড়ুন আমলত বাতিল উগিন ওয়ে।

আদিতি মন রসকলাঙ্গে বার কবিলায় জমা এম ব্যাকুরে ভীমে আদি মূসাগে ফানুগ কৌমগে মিহুম এখলেগে ফানুগ আরিহুম ফেনং এদুনু হিন্দু তিমন রসকলাঙ্গে মূসাগে ফান ওয়াহি কুরে ভীমে খলেগ ফানুগ আসা কোলুং হিলাগা জসওয়াশ দিং একলেগ ফান এ হিলাগা জসবি হিন্দু এ হিলাইম বার ফিংগার আরাগম ফি হাম কশ্বরুম খোম্মে বয়কু এ বয়কু ফেম বোম ভি জাগ দেনগেম ফুয়ে আদি বিলাগনু এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে হিয়া এড়ু ভীমে আদি এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে মন্নায় সলওয়া বাওয়ালে ভীমে আদি এঙ্গে ভীমে তিয়া মিহুন তিমন রসকলাঙ্গে দেব্বি রঙ্গু থাকে তিন তিয়া মিহুন খ্যা উড়েশে এউরেন তিমন রসকলাঙ্গে এক আনিয়া বেরিয়ে এহেন কমকো এউরিঙ্গ আমিল্ল নফসুতক অনিয়া বিরওয়া খমগা এউরেম ভূয়ে।

0: আদি কাণ্ডুকে আসছে রি গা ওই রসা মেদ খালি ফান এউরিনা সোয়াল প্রবাসে এই হনিহিরা মেদ এউরং আদাওয়াত তেরি অমুন দিয়া হিঁদে এউরেঙ্গে মস্ত এউরেঙ্গে হনিহির দোহ ফালুয়ে ফেনিগিং এউরেনা হামেং আন্না হিঁদে আদি এউরেং হনিহির নুকুরা দোহ এ মস্তং এউরেনা হামায় না দে এফদেন তিমন রসকলাঙ্গে এউরেং ইমতিহান কুরবমে এই এউরেম ফাসে কোয়ে উলুন কামটকে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টজ

রাঙুল্লাহ এমেহা ইনসানু হদ্দাওয়া ফাওয়ানি এ মাম্মায়কা এ বাপ্পায় গে কিবা মি এমেহা মিস্তাকুন্নি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দাওয়া ফাওয়া এ দেকা বলুং গে দারিফাসকল এ ফহ কবিলা তাকা দারিকল তাকা ওয়ংহা তাকং এবামি হুন লেভি এব্বায়কু আনেব্বায়কং এঙ্গি দেনিবে তাআরাফ এ উলমাট্টাকা কাম্মি হেন হুরমায়কু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামু গে গুলুং নুয়াত রাহিম গে গুলুং গায়িম কোং এ গুলুং দেমেহেট্টুমাং ওয়ারাক গাদেয়ং আঙ্গওয়াফাবে গ্যাত্তিমা গে কামু গে গুলুমাকি নুয়াত আইলি গুলুমাকি এ গে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিবেরি বারে আদি এই দুনিয়া আখিরাতু গে বাজ্জবেরিকান লিবিদে কামেমমে কিরত কুরআনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং মি বাহু গে হেকি ফেননং এ বাহুরি কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুমু মক্কা গে মুশরিকুং গে উন্দগুতাকা দেকল হেদুং এগে ইন্তিহায় দিয়া হিন্দু গাবেস এমে সাহিবা গে বড়ু বেবে ফুলু দুনিয়া গা হুননেবিহা দুয়াহু এবা মি হুন জেহিলুমবে হিতহুরি গোতেন হাদান নুকেরি ফাতিবি নামেস আবু লাহব আওহারুমু মুশরিকুং কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুমং এবসবি শুআইব গফানু দীন গোয়া লেবুমু একলে গফানু গে কওবু গে মিহুন দেকল ওয়েরিবে একলে গফানা দিমা কুরি এবে আমিহুন মিফাদান দেননে বিবাহকা কিরত কুরআনু গাবে ওয়ালাউলা রাহতুকা লারজমনাকা ওয়ামা আনতা আলাইনা বিআজিজ মানাই আদি কালে গফানু গে গ্যাত্তিমা গে মিস কলন ওয়ানামা তিমাম্মেন হামা কাশাওয়ারুম বেস কালে গফানু রজম কুলাই মুহে আদি কালেগে ফানাকি তিমাম্মেনগে মাচ্চা হুননেবি ইজ্জত তেরিয়াকি মুন নুনে শাক্কেনে শুআইব গে ফানুগে আওমুগে মিহুনগে নুবাকামু একেলেগে ফানু মান আল্লাহু সালামাক কুরেবি একেলেগে ফানুগে গ্যাত্তিমাগে মিস কলুগে সাবাবুন কাং মি আয়াতুন সাফুকম ইগে গ্যাত্তিমাগে কামুগে গুলুং দেমেহেট্টুমাকি দে দুনিয়েগে বাজ্জবেরিকান লিবেনে কামেককান আঙ্গাওয়া কীর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাওয়া ফাবে من سره أن يبسط له في رزقه وأن ينسى له في أثره فليصل رحمه معنى تماغ رزق تنوس ومشا تماغ هندان جنا دوه دميهر من إديميها إناغ جات تماغ ميهم نا قلوم بده كراهش كمي آدي جات تماغ ميهم حال بلا إبا ميهم نا ويبون وراكم هيوفوروا علومكي كمهن كورنجه كمي এগুলোং কণ্ডালুমকি আল্লাহুগে কোফায়া আযাবান হুশেহেলে কামে মা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গওয়াফাওয়া গতুগা ইফাদামি হুন্না রিয়ামে দুওহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুগে বেল্লেওমু বল্লাওয়া ওডি নুগান্নাওয়ানি।

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণাং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহাকতা গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেন ওয়াগুতুগে এ বামি হুন্না এ বহি ফটোগে আহুল ওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হন তেদ বহন জবাব দি ফিনামা তিয়া বামি হন এ বাস দগু কো ফানে নুয়াতা এ বামি হন দগু বহন জবাব দি ফিনামা তিয়া বামি হন এ বাস তেদ কো ফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু এ কালাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাঙ্গ গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনামা এ কালেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লু কো দিনমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহাকতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদা মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদা কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফা সিফাগা মি দিনুগে আদুবুম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেন বেনুন নুগুতায়ে হিতাম মেরিতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকতাকে